আগে ব্যালেন্স রাইডের মাকে মজা কে তার না মজিকা হুসিনারি মিজি হনে তে তো তার ন বাসের বে মাকে করে দে দাও ইয়া কোম্পানি হালা বেলা আর্গা জম রিকশং ইডেং ইয়া দাদের দিয়ে সিটুরিজ দিয়ে ইহে দাদের মানে কি জানি লিলিউ বা মাউন্ট সে সেব্রি ওকে সিব্রি বুন্দি মস নমস বা নিনি আমারাল হিয়া সিরসেলক না বেমা কোম্পানি আলা বেম বিন্দু দে কেতা লো তপ তপ প্লায়ার উসি তো বসের মিউজিক আর তো বসের কারা কুসু মিউজিক আর এদিকে মিউজিক আর ওমা বা এটা বসের ফ্যামিলি কলেগা কায় মানে বেমা কে তো বসের কারা করি কুসু বা ওকে আমি প্রন্তু দে অব্রিগাদা বে ওকে বিয়ালা বিলিয়া বেলা না বেমা তপ তপ প্লায়ার সিরসেল ওকে Oke, okay, ini Mustafa Fatih Fahin numero kontak tuh numero makanesan itu 5852 sia no 5852 dan itu tolo. Numero nomor saya tadi tebus sering kontak tuh balorong oh ini nih yang kita halu ha kontak tuh mai. Karena kita bos sirah karena kusum musik ke rumah mi hene. Pronto di ofrece musik ya bayi tebus sirah hoto. Nabi sir selok nabi maharaya halang Fatih dari Ardia, situ di Zadia, kia ada dari kemana kita nih ya. Kita lu mas tetap layar ya hari liuran tuh lagu dia ya itu baru nata musik usi mohala unit itu biar bau dok

এহে হানি অনেই ফাইল সাইডা হানি হে হে মাক্স নিয়ে আ বল চালাবিং। লিউ ফালিতান লাতেন অবজেক্টিভ ফর দ্য লার্জ ব্রিজ ওক স্টিল মাই লাট ও স্টিল এই স্টিল ওকে।